রাবণের আদেশ পেয়ে পিতাকে প্রদক্ষিণ করে ইন্দ্রজিৎ তখন মহাবেগগামী তীক্ষ্ণদণ্ড চতুর্ভুজঙ্গ বাহিত রথে চড়ে যাত্রা করলেন। তাঁর রথের শব্দ আর ধনুকের টঙ্কা শুনে হনুমান হৃষ্ট হলেন। তখন তরুণের উপর বসে অমৃতফল ভক্ষণ করতে করতে মনের আনন্দে আবার গান ধরলেন।

ইন্দ্রজিতের রথ দেখে হনুমান তার দেহ আরও বর্ধিত করে সিংহনাদ করতে লাগলেন। হনুমানের গান শুনে ক্রুদ্ধ ইন্দ্রজিৎ তখন সরাসনে ব্রহ্মাস্ত্র সন্ধান করলেন, কিন্তু হনুমান ব্রহ্মাস্ত্রেও অবুদ্ধ ভেবে কেবল বন্ধনের জন্য তা নিক্ষেপ করলেন। তখন ওই ব্রহ্মাস্ত্রের

0: শক্তিতে নিশ্চেষ্ট হয়ে ভূপাতিত হলেন হনুমান। আর রাক্ষসেরা কটুবাক্য বলতে বলতে শন ও বলকলের রজ্জু দিয়ে তাকে বেঁধে ফেলল। ইন্দ্রজিৎ দেখলেন হনুমান সহসা ব্রহ্মাস্ত্র থেকে মুক্ত হয়েছেন, কেননা মন্ত্রের বন্ধন অন্যবিধ বাস্তবিক বন্ধনের সঙ্গে থাকতে পারে না। তবু হনুমান কিন্তু ইচ্ছাকৃত নিশ্চিষ্ট রইলেন। তখন তাকে বন্দি অবস্থায় রাজসভায় নিয়ে যাবার আদেশ দিলেন ইন্দ্রজিৎ। রাজসভায় এসে হনুমান দেখলেন মুক্তাজাল মণ্ডিত মুকুট ও হীরকাদি মণি সম্বলিত স্বর্ণাভরণ ধারণ করে রত্নসিংহাসনে বসে আছেন রাবণ। তাঁর দেহ রক্তচন্দনে চর্চিত, পরিধানে মহার্ঘ ক্ষৌম বসন, বহু শিখরধারী মন্দার পর্বতের মতো তিনি দশমুণ্ডে শোভিত। চতুর্দিকে শালঙ্কারা প্রমোদাগণ চামর হস্তে তাঁকে বিজন করছে। বন্ধনের ফলে কিছুটা ক্লিষ্ট হলেও রাবণকে দেখে মোহিত হয়ে হনুমান ভাবলেন, ও কি রূপ, কি ধৈর্য, কি শক্তি, কি দ্যুতি, তাঁর সর্বাঙ্গে কি সুলক্ষণ। এর যদি অধর্ম প্রবল না হতো তবে ইনি ত্রিভুবনেশ্বর হতে পারতেন। কিন্তু হনুমান তখন বললেন,
1: হে রাক্ষস রাজ রাবণ, আমি পবন নন্দন হনুমান, ইন্দ্র বরুণ যম বা কুবেরের দূত নই, সামান্য বানর। তোমাকে দেখব বলেই এই বন্দী দশা স্বেচ্ছায় গ্রহণ করেছি। তুমি দুর্লভ দর্শন বলে তোমার অশোক বন নষ্ট করে দিয়েছি, তোমার প্রেরিত সৈন্যদল ধ্বংস করেছি, তার জন্যে দুঃখিত। আমি মহাবল রাঘবের দূত, সুগ্রীবের মন্ত্রী। তুমি তাঁর পত্নী জনকনন্দিনীকে অপহরণ করে বন্দিনী করে রেখেছ, কিন্তু কেন? তুমি তো ধর্মজ্ঞ, তপঃসিদ্ধ, পরপত্নীকে অবরুদ্ধ রাখা কি তোমার উচিত? বিষমিশ্রিত অন্ন যেমন জীর্ণ করা যায় না, তেমনি ত্রিলোকে সীতাকেও সুরাসুর কেউ অধিকার করতে পারে না। যে বালির শক্তির কাছে একদা তুমি লাঞ্ছিত হয়েছিলে, শ্রীরামের এক বাণেই তিনি লোকান্তরে চলে গেছেন। সেই রাম সীতার অপহারক শত্রুকে স্বয়ং সংহার করবেন প্রতিজ্ঞা করেছেন বলেই আজ আমি কিন্তু লঙ্কাপুরী ধ্বংস না করেই চলে যাচ্ছি। হে লঙ্কেশ্বর, এই রামদাস বানরের উপদেশ শোনো। অবিলম্বে সীতাকে রামের হাতে সমর্পণ করে তাঁর কাছে প্রাণ ভিক্ষা চাও, তাতে তুমি রক্ষা পেতেও পারো। নইলে যিনি সর্বলোক সংহার করে আবার সৃষ্টি করতে পারেন, তাঁর হাতে তোমাকে সবংশে নিধন হতে হবে।
2: কে আছিস? এই অর্বাচীন বানরকে বধ কর।
3: ক্ষান্ত হও, ক্ষান্ত হও রাক্ষসেন্দ্র, ক্ষান্ত হও, ক্ষান্ত হও, ক্রোধ ত্যাগ করো। মহারাজ, তুমি ধর্মজ্ঞ, রাজধর্ম বিশারদ, বিচক্ষণ। তুমি জানো মহারাজ, দূত সর্বদাই অবদ্ধ, বিচার করে অন্য দণ্ড দান করা যেতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড নয়।
2: পাপীকে বধ করলে পাপ হয় না বিভীষণ? তবু তোমার কথায় আমি না হয় এর লাঙ্গুলে অগ্নি সংযোগের আদেশ দিলাম। ওকে বিকলাঙ্গ দেখে ওর আত্মীয় সমাজই ওকে লাঞ্ছিত করবে। যাও, লাঙ্গুলে অগ্নি দিয়ে নগরের সর্বত্র ওকে পরিভ্রমণ করো।
0: রাবণের আদেশে রাক্ষসেরা হনুমানের লাঙ্গুলে জীর্ণ কার্পাস বস্ত্র জড়িয়ে তৈলাক্ত করে তাতে অগ্নি সংযোগ করল। হনুমান তার দেহ বর্ধিত করে জ্বলন্ত লাঙ্গুল দিয়ে রাক্ষসদের তাড়না করতে লাগলেন। তারপর ভাবলেন, এখনই বন্ধন মুক্ত না হয়ে লঙ্কা পরিভ্রমণ করা যাক। যেসব অঞ্চল কাল রাতে দেখা হয়নি, আজ দিনের আলোয় সে সবই দেখে নেওয়া যাক। রাক্ষসেরা হৃষ্টচিত্তে শঙ্খ ভেরি বাজাতে বাজাতে হনুমানকে নিয়ে রাজপথ পর্যটন করতে লাগল। আবাল বৃদ্ধ রাক্ষস রাক্ষসীরা সকৌতুকে সেই দৃশ্য দেখতে এলো। হনুমান দেখলেন তাঁর লাঙ্গুলে প্রজ্বলিত অগ্নি, তবু তাঁর অঙ্গ তো দগ্ধ।

0: বরং স্নিগ্ধ বোধ হচ্ছে। কেন? মনে হয় সীতার দয়া, রামের তেজ আর তাঁর পিতা পবনের স্নেহের জন্যই অগ্নি তাকে দগ্ধ করছেন না। তিনি সকলের উদ্দেশ্যেই মনে মনে প্রণাম জানালেন। রাক্ষসদের সঙ্গে নগর পরিক্রমা করতে করতে এক সময় বিরক্ত মারুতি বন্ধন ছিন্ন করে মুক্ত হলেন এবং লৌহ তোরণের বিশাল অর্গল খুলে নিয়ে তার আঘাতে আঘাতে রাক্ষস রক্ষী দলকে বধ করে এক গৃহের উপর থেকে অন্য গৃহের উপরে এবং বহু প্রাসাদ উদ্যানে অগ্নি বিস্তার করে বেড়াতে লাগলেন। সেই অগ্নি ক্রমে বাতাসে সংযোগে বর্ধিত হয়ে কালানলের মতো মহাবেগে সর্বত্র ছড়িয়ে পড়ল। চতুর্দিকে হাহাকার রব উঠল। প্রাণ ভয়ে ভীত রাক্ষসকুল ইতস্তত ছুটোছুটি করে প্রাণ রক্ষার চেষ্টা করতে লাগল। সমস্ত লঙ্কায় উপদ্রব করে অবশেষে হনুমান লাঙ্গুলের অগ্নি সমুদ্র জলে নির্বাপিত করলেন। হঠাৎ সীতার কথা মনে পড়ল। এই আগুনে মা জানকী দগ্ধ হননি তো? কি সর্বনাশ! ভয়ে ভয়ে সেখানে উপস্থিত হয়ে দেখলেন সেই সিংসপা বৃক্ষমূলে সীতা সেইভাবেই অবিচল বসে আছেন। অনল তাঁকে স্পর্শ করেনি। হনুমান তখন বুঝলেন অগ্নি তো অগ্নিকে দাহ করে না, সীতা স্বয়ং জ্বলন্ত অগ্নিস্বরূপিণী। অগ্নির সাধ্য কি তাকে দগ্ধ করে? তখন তাকে প্রণাম করে হনুমান বললেন,
1: দেবী দেবী, ভাগ্যক্রমে তোমাকে নিরাপদ দেখছি, তুমি আমার প্রণাম নাও, এখন আমি শ্রীরামের কাছে ফিরে যাচ্ছি।
2: বৎস, তোমাকে দেখতে পেয়ে আমার দুশ্চিন্তা দূর হলো। তুমি চলে গেলে আবার আমি শোকে আকুল হব। তবু আশীর্বাদ করি দেবতারা তোমার সহায় থাকুন। যদিও আমি বুঝতে পারছি না বিশাল বানর সেনা নিয়ে কেমন করে রঘুনন্দন এই দুস্তর সমুদ্র লঙ্ঘন করবেন। তুমি পবন আর বিনতাপুত্র গরুর ছাড়া কার সে সাধ্য আছে? তবু তোমার আশ্বাসে আমি তোমাদের আগমনের প্রতীক্ষায় থাকব। তোমার যাত্রাপথ নির্বিঘ্ন হোক, জয়স্তু।
1: মা, মা গো, সুগ্রীব প্রতিজ্ঞা করেছেন রাম লক্ষণের সঙ্গে সশৈনে তিনি এখানে আসবেন, রামচন্দ্র রাবণকে সবংশে বিনষ্ট করবেন। একটু কাল, শুধু একটু কাল ধৈর্য ধরো, অচিরেই তুমি শশাঙ্ক রোহিণীর মতো শ্রীরামের সঙ্গে মিলিত হবে। জয় জয় সীতারাম!
0: সীতাকে প্রণাম করে পুনরায় প্রত্যাবর্তনের জন্য হনুমান অরিষ্ট পর্বতে আরোহণ করলেন। এই পর্বতের নিচে নীল বনরাজি যেন সেই গিরিরাজের বসন, শৃঙ্গ মধ্যে ভাসমান মেঘ যেন উত্তরীয়। নির্ঝরের গম্ভীর ধ্বনি শুনে মনে হয় যেন তিনি কাব্যপাঠে মগ্ন। এই দৃশ্য দেখতে দেখতে পর্বত উপরে দাঁড়িয়ে হনুমান তার কলেবর বর্ধিত করলেন। তাঁর পদভারে পর্বত তখন নিপীড়িত হল। 10 যোজন বিস্তৃত, 30 যোজন উচ্চ অরিষ্ট পর্বতের শিখর থেকে সাগর লঙ্ঘনের জন্য শেষবার জয় রাম বলে প্রকাণ্ড লম্ফ দিয়ে আকাশে উঠে বায়ুবেগে ধাবিত হলেন পবনন্দন শ্রী হনুমান।

এখন পবনন্দন বজরঙ্গবলি মারুতি অরিষ্ট পর্বত শিখর থেকে উল্লম্ফনে শতযোজন বিস্তৃত মহাজলধি পার হচ্ছেন। মাঝে মাঝে তার মুখে জয় শ্রীরাম জয় সীতারাম ধ্বনি শোনা যাচ্ছে। শ্বেত অরুণ নীল লোহিত হরিত প্রভৃতি নানা বর্ণের মেঘজাল ভেদ করে বিদ্যুৎ বেগে অন্তরীক্ষ দিয়ে চলেছেন তিনি। চন্দ্রকলার মতো কখনো মেঘান্তরালে অদৃশ্য হয়ে আবার প্রকাশিত হচ্ছেন। মধ্য সমুদ্রে মৈনাক্ত

0: তখন আবার উত্থিত হয়ে তাকে বিশ্রামের আহ্বান জানালে হনুমান পিতৃপ্রতিম পর্বতের চূড়া স্পর্শ প্রণাম করে মহাধনু নিক্ষিপ্ত তীরের মতো বেগবান হলেন, আর অবিলম্বেই শরীরগণের দর্শন পাবেন এই আনন্দে মহান নাদ করতে লাগলেন।
1: ওই দেখো যুবরাজ অঙ্গদ, আকাশ পথে তড়িৎ গতিতে বীর হনুমান ফিরে আসছেন। ওর ওই বজ্রনিনাদ শুনেই

0: বৃক্ষ শাখা থেকে পুষ্প আহরণ করে দ্রুত সেখানে গিয়ে সেই বরণীয় বীরকে অভিনন্দন করি।
1: অবশেষে নিবিড় মেঘবর্ণ বিশালাকায় হনুমান অন্তরীক্ষ থেকে মহেন্দ্রগিরি চূড়ায় অবতরণ করছেন দেখে বানরকুল কৃতাঞ্জলি হয়ে রইলেন। ছিন্নপক্ষ পর্বতের মতো রমণীয় নির্ঝর প্রদেশে পূর্ণানন্দে মারুতি ভূমিষ্ঠ হলে সকলে জয়ধ্বনি করে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য দিয়ে মারুতিকে অভিনন্দিত করলেন।

0: বানরেরা মহাহর্ষে হনুমানকে ঘিরে দাঁড়ালো। হনুমান তখন অঙ্গদের হাত ধরে পর্বতের এক রমণীয় বনপ্রদেশে সকলকে নিয়ে উপবিষ্ট হয়ে বললেন,
1: তাহলে বলি শোনো, দেবতাদের কৃপায় আমার সমুদ্র লঙ্ঘন সার্থক হয়েছে। যে কাজের জন্য গিয়েছিলাম সেই জনকনন্দিনীর দর্শন আমি পেয়েছি। কিন্তু সর্বাগ্রে যিনি আমাদের এই সন্ধান দিয়েছিলেন সেই বৃদ্ধ গৃধ্ররাজ সম্পাতিকে প্রথমে প্রণাম করে এই সংবাদ তাঁকে জানানো কর্তব্য মনে করি।
2: তুমি এখন আর তাঁর দর্শন পাবে না পবননন্দন।
1: কেন, তিনি কি দেহ রক্ষা করেছেন?
2: না পবননন্দন, সীতার সন্ধান দিয়ে তিনি যে অজ্ঞাতসারে রামচন্দ্রের কল্যাণ কামনা করলেন সেই পুণ্যফলে তাঁর শরীরে নবপক্ষের উদ্গম হল। দীর্ঘকাল দীর্ঘকাল অনর অবস্থায় যিনি বিন্ধ্যগিরি গুহায় অবস্থান করেছেন দেবতার দয়ায় নতুন ডানা লাভ করে আমাদের আশীর্বাদ জানিয়ে কোথায় যে উড়ে গেছেন আমরা তার সন্ধান জানি না।
1: রাম নামের কি অপূর্ব মহিমা! জয় জয় শ্রী রামচন্দ্রের জয়!
3: জয় শ্রী রামচন্দ্রের জয়!
4: জয় শ্রী রামচন্দ্রের জয়!
3: জয় জয় শ্রী রামচন্দ্রের জয়! হ্যাঁ
1: হ্যাঁ, শোনো শোনো, যে কথা বলছিলাম, লঙ্কাতে অশোককারণ নামে এক সুরম্য উদ্যান আছে, সেখানে কিন্তু কোনো অশোক তরু নেই। আসলে সেই উপবনে এলে মন প্রফুল্ল হবে, শোক অপগত হবে, এই বিশ্বাস থেকেই ওই নাম। সেই বনানীতে জননী সীতাকে ঘোরাকৃতি সব রাক্ষসীরা প্রহরা দিচ্ছে। উপবাসে কৃষা হয়ে মলিন বেশে তিনি এক সিংসপা বৃক্ষতলে বসে আছেন। জটাধারী তাপসীর মতো যেন তিনি শ্রীরাম দর্শনের কল্পনায় ধ্যানমগ্না।
5: হায় হায় হায় হায়
6: বানরোত্তম!

0: বানরোত্তম, বলবীর্য তোমার সমকক্ষ আমাদের মধ্যে কেউ নেই। তুমি এই বিশাল সাগর লঙ্ঘন করে আবার ফিরে এসেছ। তুমি আমাদের জীবনদাতা। তোমার প্রসাদে আমরা কৃতকার্য হয়ে এবার শ্রীরামের কাছে যেতে পারবো। আশ্চর্য তোমার প্রভুভক্তি, বীরত্ব আর ধৈর্য। ভাগ্য বলে তুমি জনক নন্দিনী যশস্বিনী সীতাকে দর্শন করেছ। তোমার এই প্রয়াসে শ্রীরামচন্দ্র সীতাবিরহের শোক থেকে মুক্ত হবেন।
1: অতঃপর লঙ্কা অভিযান, মৈনাক পর্বতের উত্থান, রাক্ষসী বধ, উগ্রচণ্ডার সাক্ষাৎ থেকে শুরু করে লঙ্কার সমস্ত ঘটনা আনুপূর্বিক বিবৃত করলেন হনুমান। অবশেষে বললেন,
2: শোনো, সীতা মায়ের স্বভাব দেখে বুঝেছি যে রামের উদ্যম আর সুগ্রীবের ব্যস্ততা দুই এবার সার্থক হবে। জনক নন্দিনীর চরিত্র অতি মহৎ। তিনি আপন শক্তিতেই ত্রিলোক রক্ষা করতে পারেন, আবার ক্রুদ্ধ হলে ধ্বংসও করতে পারেন। রাবণের সৌভাগ্য যে সীতাকে স্পর্শ করে সে এখনো বিনষ্ট হয়নি। ওই বলদর্পিত রাবণকে সীতা গ্রাহ্যও করেন না। শচী যেমন ইন্দ্রের, সীতাও তেমনি রামের একান্ত অনুরাগিনী। তাঁর সতীত্বের প্রভাবই রাবণকে ধ্বংস করবে, রাম নিমিত্ত মাত্রই হবেন।
0: মহাবীর হনুমানের মুখে সবকিছু শুনে আমার কেমন মনে হচ্ছে যে তিনি লঙ্কা দগ্ধ করেছেন, জানকীকে দেখেছেন, কিন্তু রাবণকে বধ করেননি কিংবা সীতাকেও নিয়ে আসেননি। একথা শুনলে সুগ্রীব কুপিত হবেন। তাছাড়া তোমরা এত বীর পুরুষ, কেমন করেই বা একথা শ্রীরামকে জানাবে? তার চেয়ে চলো চলো, যেভাবেই হোক লঙ্কায় গিয়ে রাবণ বধ করে সীতাকে নিয়ে চলে আসি। হনুমান তো রাক্ষস প্রায় নিঃশেষ করেই এসেছেন, এখন আমাদের ভিতর থেকে দু চারজন গেলেই অবশিষ্ট কাজ সম্পন্ন করা যাবে।
3: হে মহাকবি যুবরাজ অঙ্গদ, তোমার এই বুদ্ধি কিন্তু গ্রহণযোগ্য নয় বৎস। কেননা দক্ষিণ দিকে সীতার অন্বেষণ করতে হবে এইটুকু আদেশই আমাদের প্রতি প্রদত্ত হয়েছে। রাম বা সুগ্রীব সীতাকে তো নিয়ে আসতে বলেননি। যদি আমরা তাকে উদ্ধার করেও আনি, তবে তা আদৌ প্রীতিকর হবে না। কেননা শ্রী রামচন্দ্র স্বয়ং সীতাকে উদ্ধার করবেন, এই তাঁর প্রতিজ্ঞা। তার বিরুদ্ধাচরণ করে আমাদের অধিক কৃতিত্ব দেখানো উচিত নয়। অতএব চলো, আমরা রাম লক্ষ্মণ সুগ্রীবের কাছে গিয়ে প্রথমে আমাদের এই সংবাদ নিবেদন করি, তারপর তাঁদের নির্দেশ মতোই পরবর্তী কর্তব্য স্থির করা যাবে।